0: জানি না না লাপে পোত
1: আর
0: হৈলি পোকামে তো কারেম বা লিগজামে বা হৈলি পোকমে এইসান প্রবলেম হল বা লা পুলিশ জৈসে বলিলা যে ফো তোমা আজিয়ে করতা জৈসে বলিলা যে জিরো টলিরেন্স লা পুলিশ যে হাই কানুন কে এগেন যাইবা লা পুলিশ এজিতে নাই হই অ্যাকশন লই আর হবি অবজার্ভ করবা তো বহুত লা পুলিশ বা সুয়েতু রাতকে আর কোন স্পেসিফিক কাম লা পুলিশ করতা বহুত স্পেশাল পাত্রোল বা স্পেশাল পাত্রোল পর বলে খোঁজাই জৈসে বা কমার্শিয়াল এরিয়াজ লাগে প্লেসেস অফ ওয়ার্শিপ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফিলিং স্টেশন হওয়া বহুত লা পুলিশ কনসেন্ট্রে রহি সিকিউরিটি দে আর জৈসে বলি হাও কার্ফিউ ওদের জবসে শুরু হলা জবসে ফিনি হলা হাও লা পুলিশ ফুলি মোবিলাইজ রহি আর বহুত রোড ব্লক রহি সীমা পর ভেহিকল চেক পয়েন্ট লা পুলিশ জৈসে ফিল্ট্রাজ করেলা যে কুমাজিয়া কোনো জানা মোভে ইন্টেনশন লিখে ভেহিকলে হতা তা লা পুলিশ ওলোকে আরিতে করি
1: অন্তত লা পুলিশ জন আপন কাম পুরি তর সতর্ক হবেন যা ও লোক সব মোবিলাইজ হবি তা আপনি বললা কার্ফিউ কার্ফিউ অর্ডার ই কোনটি হ কার্ফিউ মতলব কব লাগু হলা ই
0: কার্ফিউ অর্ডার সকেলা সব কই পুছে তো কুছি হ কার্ফিউ অর্ডার কার্ফিউ অর্ডার ফাসিল ল্যাঙ্গুয়েজ মে এক্সপ্লেইন করব তো এগো লা লয়া হ অব হাউ কব লাগু হলা হাই স্পেশাল মা হাই রোজ নাই লাগু হলা জব কুমা যে পেই মে গো প্রবলেম হতা জৈসে অবি সিকিউরিটি কে প্রবলেম হতা লা পপুলেশন কে প্রোটেজে করে কে কমিশিয়ার পুলিশ কে পুভার পুলিশ অ্যাক্ট এগো লা লয়া হ পুলিশ অ্যাক্ট কমিশিয়ার পুলিশ কে এগো পুভার হ ও কুমা যে কার্ফিউ অর্ডার ইস্যু করেলা হামি কে
1: বিনা ওকর মজা পারমিশন সে
0: কেবল কমিশন পুলিস নাই মিনিস্টার লাইতে ইয়া বা অ্যাটর্নি জেনারেল সব কই সঙ্গে বৈঠ কে হাই ওডা ইস্যু করেলা হামি কে মেন অবজেক্টিভ হক মজে সব চিজ নিমান সে কালমে হই সব চিজ হই সব প্রবলেম জুন হ জল সে জল কুমাজে হামি কে মেন ইস্যু হ পপুলেশন কে প্রোটেজে করে কি অব হই
1: কাহে হবে পুলিশ মতলব পপুলেশন কাটে উই সে ই আবশ্যক হ লোকের সুরক্ষা খাতির
0: আমি কে জৈসে বলি জব পপুলেশন কে সব 100% পপুলেশন সে কনসেন হ তো মালিউরিয়াসমেন্ট এগো ছোটা গ্রুপ কাটিন পরতা আইসান এগো লা লয়া আনে কে ইনডাইরেক্টলি সব কই পে ইম্প্যাক্টে হতা
1: তো জব কার্ফিউ অর্ডার বলে তো কতনা দিন তক সকেলা কায়ম রহে
0: হবি দেখব তো দু ফাজ মে আলবা প্রিমিয়ার দিন হবি যে ইস্যু হো রহল লু 13 কে হাও খালি রহল 21:30 সে লে লর্ডি মে 6:00 দু মাতে তব সিচুয়েশন অ্যানালিজে হল কমিশিয়ার পুলিশ সব কই দেখলেন যা আমিলিওরে হল সিচুয়েশন সব নাই তো দেখলি যা থোড়া বহুত রহল প্রবলেম তো হাওয়ে সে কার্ফিউ অর্ডার এক্সটেন্ড হল আর দু দিনকে আর হাও মে থোড়া শুন সঞ্জমা হল বা জৈসে কি শুরু হলা 21:30 রাতকে লিলডে মে 6:00 রহল তো অব 5:00 হো গেল বা হাই থোড়া আমন্ডমা হল বা আর আজ রাতকে কার্ফিউ অর্ডার রহি 21:30 আর
1: আজ তো বিফে আর সুপকে
0: সুপ ভাজিরলে আর নাই বলা থাই কি কার্ফিউ অর্ডার হিয়ে ফিনি হো যায় Toujours, la police dekhi situation kaise ba, safety and security kaise ba, je pari extend karike, how discretion commissaire par saki la, ham habile khali kal tak ba.
1: Tab din ba din,
0: jaysi bila sa, day to day, how day to day analize kari la ja, kaise situation ba, je progrès kuma je nahi lau kata, je kalme, public kalme nahi hota, ta pari extend karike.
1: আর আগর মানলা এগো কার্ফিউ অর্ডার কে মতলব উল্লঙ্ঘন করেলা কই জন জন করলক তো একর পরিণাম কোনটি
0: হই বলে কে ভুলা গেলি জব বলিলা যা কার্ফিউ অর্ডার মে তোরা চলা তোর ঘর মে রই কে কাহে তোর ঘর মে রেস্ট্রিকশন তোর সেফটি তোর সিকিউরিটি কাতিন tu ora chai la haule.

0: একজন বলিসা নাই লিখ লেকে তোহার ঘর মানে
1: হ্যাঁ বাইদ চাই কই কি
0: জানি না কারফিউ অর্ডার ইগো শোয়া নাই হ্যাঁ ইগো অব্লিগেশন লা লয়া জাইসে বললি
1: কানুন বলে লাইসে
0: কানুন আইসে বলে লা আর জব কারফিউ অর্ডার হাও লাস্ট মে ক্যাটাগরি নে করলি বাই সি পা কে কেবল আজুল লোকে হ কারি হই বুটুয়া বলে তাই তালে এক্সপ্লেইন কর আব যা জব দেখব যা কে কে অফেন্স করলি বা হাই জব কারফিউ অর্ডার সব কই কি হা পপুলেশন অন জেনারেল লোকে হা কারফিউ অর্ডার সব কই কি হা তোরা অব্লিজে হা ওকে লা ওকে চলা অ্যাবাইড করি কি আর যে অ্যাবাইড নাই করব দ হাউ মে স্যাংশন বা অফেন্স আর
1: তা কোন কোন স্থিতি মে অফেন্স মে পর বলে কে আগে তা কোন কোন স্থিতি মে ই কারফিউ অর্ডার কে দৌরান কোই অপন ঘর সে বাহার নিকলে সকি
0: হ্যাঁ হাই মে জেসে বলি লা যা এক্সেপশন বা এগো ইমার্জেন্সি রহি জেসে বলাব কোই মালাদ বা তা ওকে ওকে শোয়া নাই বা ওকে পরি লোপিতাল যাই কে তা হাউ আদমিওয়া কে দোয়া রহি লিখলে কে যাই কে লোপিতাল আর অবসান কামে কুমার যা লা পুলিশ তোরা আগেতে করতে ল তা লা পুলিশ আনালিজে করি কেস টু কেস বেসিস দেখি জেনুইন কেস হয় তোরা যাই দে ইমার্জেন্সি বললি মালাদ হব ফার্মাসি
1: ফার্মাসি যাইব
0: দাই জানি লালবাবা দেখব তো এক্সেপশন বহুত বা বহুত বা হই যেন বলে ইসেনশিয়াল সার্ভিসেস লোকে হই লালবাবা কুমার যে পেমেন্ট করে লা লিখলে কি লা পুলিশ কে ডিসিপ্লিন ফোর্স কে পোম্পিয়ে কে সব লোক যেন ইসেনশিয়াল সার্ভিসেস মে কাম করে লা হামি কে যেন আভোকা বা যে কুমার যে
1: জুজ আভোকা
0: ও লোক আভোকা কে 24/7 ও লোক কুমার যে অ্যাভাইলেবল রহে লেন যা যে কুমার যে বা আসিস্টে করে কি ও ক্লিয়েন্ট কে তা ও লোক কে হাই লালবাবা কুমার যে রেস্ট্রিকশন নাই বা ও লোক কে আর কেবল এ লোক কে নাই ডক্টর আবো কে প্রাইভেট প্র্যাকটিশনার যা তাই গো মালাদ কে দেখে ও লোক গো সাকি সিয়া কি হই ফার্মাসিস্ট আর সবই জন আমি কে জন কাম করবা জন সকব সব বলে জন ফিলিং মে কাম করে লা কোনো ফিলিং তা বহু বনিয়ে কাম করে কে শুরু করে লা ও লোক কে পুবি সকব জব লা পুলিশ তোরা আগেতি করে যা তুই কোনো
1: বিদেশ ও চ্যালেঞ্জ যা ও কে চাহে তো গো
0: জি তো হর ভুল বনিয়ে রহি তা এয়ারপোর্ট চাহে লা ত্রাজে তা আগে চল যায় কি না তা তু যাই সুচা ভয়াজে ও থাব তা খালি তো হর বিয়ে
1: বটলাই
0: কে চাহে লা তা ওকে প্রুফ কুমা জিয়া কুমা জিয়া পুনা কে জানি লা মরিশা আমি কে সোসাইটি থোড়া ডিফারেন্ট হ আমি খুশি রা এলা কুমা জিয়া জব এগো ইভেন্টমেন্ট বা সেন্সেশন থোড়া যাব সে দেখি তা হই লি পোকা হই সব দোয়া হুয়ে নাই হালি ক্লিকে জেসে বললি ফির সে বলি লা ফাইন ওয়া ফাইন বহুত সেভে বা ফাইন যে কুমার যে ব্রিচ অফ কারফিউ করল যে হাউ লে ওয়া অন দেও লিখল লা পুলিশ তো হার আগেতে করল আর তু নাই সকল এগো রিজন জুস্টিফিয়ে দে ওকার ফাইন হ ম্যাক্সিমাম 50,000 রুপি আর জেসে বলি সা ইমপ্রিজনমেন্ট ম্যাক্সিমাম 5 years হই বহুত গ্রাভ হই বলা পপুলেশন কে হই গো কন্ট্রাভেনশন এ কে বলি লা যা ক্রিমিনাল অফেন্স ওকে সব কই কে চাই লা ও লোক কে রেসপন্সাবিলিটি কে লি কে লা পুলিশ জেসে বললি জিরো টলারেন্স পার কাম করে তা কুমা জেসে বলে সা নু পাগে ফিগিয়ে যে কুমা জিয়া ফোটে করব তা পরি লা পুলিশ কে অ্যাকশন লি কে
1: আচ্ছা তা হবি হমনি কে সকবা বতাওই কোন কোন জায়গা মে কারফিউ অর্ডার চালু বা
0: হ্যাঁ কারফিউ অর্ডার ওয়া দেখব তা যা প্রিমিয়ার লি 13 কে লিখল রহল তা হাউ মে জব লা পুলিশ অ্যানালিজে করল যাহা যাহা প্রবলেম বা লন্ড্রয়া কনসিয়ানে তব 15 লালিস 15 নো রহল হবি বলব তোহর এন পাও এন কোন লালিস রহল পোলুই বুবাসেন রোজিল কাত্রবোন পালমা Vaqua Phoenix, Cuapip Forest Side, Maibou Vieux Grand Pot, Chemin Grigné Bellombe, Case Noyale Black River, Bambou, Petite Rivière, La Golette, Flac Orgy, Goodlands, Grand Goube, Or Triolé. Job Curfewa Extend Hall, The Or Dougo L'Endroit Ajouté Hall Haïmé, 15-17 Hogel, Saint-Pierre, or quartier militaire. Hay sab l'endroit wa directement, kouma diya curfew order wa hay sab l'endroit wa barba.
1: Matlab ego curfew.